0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণীমানে, খরিফ মকা ডালি জাতীয় ফসল লগাযাইথিবা স্থানরে জল নিষ্কাশনর ব্যবস্থা করন্তু।

গুড মর্নিং, আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তক ও দিলসে দিল তক হৃদয় মিত্র আছে আপনার সহিত ও বর্ষা ভিজা সকালের সমস্ত ঢের সারা অভিনন্দন। ইয়েস, আজির মর্নিং অপডেট আমি আরম্ভ করিবা পানিপাগকু নেইকি। হ্যাঁ, পানিপাগ বিভাগ অনুসারে ওড়িশার আসন্তা 24 ঘন্টা মধ্যে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। কিছু জেলা পাই সতর্কতা মধ্য জারি করা যাইছে এবং মৎস্যজীবী মানুষ সমুদ্র ন যাওয়ার পরামর্শ মধ্য দিয়েছে। ওড়িশার মৌসুমী বর্ষা সক্রিয় রয়েছে এবং অনেক অঞ্চলের সাধারণ ঠার অধিক বর্ষা রেকর্ড করা যাইছে। পূর্বতট রেলবাই পক্ষের আজ ঠার 2টি নয় এক্সপ্রেস ট্রেন সেবা আরম্ভ হওয়া যাচ্ছে, যা যাত্রী মানুষ সুবিধা বড়াইবে।

শুনেছেন আপনার দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক টেলসে দল তাকরে সময় বর্তমান স্টুডিও ঘরে 17:27 এবং শো আরম্ভ হয়েছে আপনার মর্নিং বালা সো শুভ সকাল তবে এই বর্ষে আপনার কেমতি অনেক আশা করছি সমস্ত ভালো থাকবে কাহক সর্দি জুখাম থা জ্বর এইসব বিলকুল বি আসি নিজের যত্ন নিঁত নিজ স্বাস্থ্যের যত্ন নিঁত স্পেশালি এই বর্ষা দিন মানুষ

সকালের বর্ষা ও মনের স্বর আউ এপটে মর্নিং মেলোডির স্বর আপন মানে শুনছেন্তে দেব মিত্রক 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলসে তেল তাকরে আমি কথা হচ্ছে বর্ষাকে নিয়ে কাহা পাই বর্ষা হচ্ছে পিলাদিনর কাগজ ডঙ্গা ও কাহা পাই কলেজ দিনর ভিজা রাস্তা তো আউ কাহা পাই এ হচ্ছে প্রিয় লোকঙ্কর স্মৃতির এক মধুর স্পর্শ হ্যাঁ বর্ষা যেতবে ছাত উপরে পড়ে না লাগে যেমিতি প্রকৃতি নিচে গোটে সঙ্গীত রচনা করছে হ্যাঁ সেই সঙ্গীতরে আমন নিজের স্বর খোঁজি নিয়ে হ্যাঁ কেবে আপনার সে স্বরকে খোঁজিছেন খোঁজবাক চেষ্টা করত নিহাতি সে সঙ্গীতর স্বর আপনার পাইযে হ্যাঁ অনেক স্মৃতির অনেক ভেজা হৃদয় অনেক ভেজা রাস্তায় অনেক কথা রে।

শুনছেন আপনার মানে দেব মিত্র কোহনের পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটেক দলসদল তাকরে এন্ড দলসদল তাকরে আমার কথা হচ্ছে সকালের বর্ষা ও মনর সুরকে নিয়ে। হ্যাঁ, মনর সুর বর্ষা আসলে ময়ূর ভালো নাচবাক ইচ্ছা হুয়ে। কে কে বর্ষার ভিজবাক ভালো পাওয়া বেড়ে আহ কে বর্ষার ছিপচিপা পণকে নিয়ে টিকি ডরি যাতে, কিন্তু যেতবে সেই ছিপচিপা পণকে টিকি সাইডরে রাখিকি আমি ভিজি যাও, তবে মন সেই ছিপচিপাপণ ভিতরে নথায়, মন ভিজবার খুশি হয়ে যায়, নাচবার খুশি হয়ে যায়, আমি উন্মুক্ত হয়ে থাকে যেমিতি বহুত তৃষ্ণার, বহুত দুঃখর, বহুত কষ্টর অনুভব করে থাকে কেবল আকাশর পড়ুবা সেই মোতিবুন্দগুড়ি এবং নাচি যাই থাও মৌরুটি ভালো সেই বর্ষে পাদ নাচি যাই থাকে ছমছম করে। হ্যাঁ।

পরবর্তী এসএমএস করছন্তি টুকু প্রধান টিকি মিকি টুকুনা এবং টুকুনা এই এসএমএস আসছে মানিয়াবন্ধ সানারা বালি বড়ম্বারু এবং শুনবাকে চাইছেন সে স্বপ্নসাগর চিঠি মোর টিকি চড়াই গীতটি এবং লিখুচার জয় জগন্নাথ সমস্ত শ্রোতা মানুষ নমস্কার আপনার মনপসন্দ গীত মু আপনার পাখে নিহতি পৌঁছাইবি তাহলে চলতো বিলকুল বি লেট নকি শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক।

শুনছেন আপনারা দেবমিত্রা 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তক রে এবং দিল সে দিল তক রে শো চালিছে রেইনবো এসএমএস র চলন্তু দেখিবা পরবর্তী এসএমএস কেউ কোঠু পঠাউছেন এবং কল লিখছেন এই এসএমএস করিছন্তি জিতেন্দ্র নিয়ালি মাধবরু এবং শুনবাকু চাইছন্তি বহুত সুন্দর গীত আর যে চলচ্চিত্র অব তেরি দিল মে তো গীতটি শুনবাক চাইছন্তি পরবর্তী এসএমএস কেউ কোঠু করছেন এই এসএমএস করছেন ভুবনেশ্বর কৃপা সিন্ধু কবি এবং শুনবাক চাইছন্তি সাজন চলচ্চিত্র তু শায়ার হে গীতটি এবং লিখিছন্তি ভুবনেশ্বরের অনেক কিছু আছে যা মো ডায়ালিন।

0: আকাশবাণী কটক আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

हेलो हाय नमस्कार गुड आफ्टरनून ट्यून करी शांति 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक हाँ ठीक यही समय रे माने जितेबले ई दिन 4:00 5:10 हे थाए आउ पिला दिने स्कूल रो आमे फिर थौ पाठरी वर्षा हुए आउ सेई वर्षा रे केते कथा आमे करिदेइचे केते घटना आम सहित घटि जाइचे से सबु कथाकु आमे आम मन भितरे साइति रखिछे आउ सेई कथा सबु आजि भी मने पड़े आउ से सबु मने पड़िले आजि भी आमे टिके हसी दउ बेले बेले एमिति भी हुए जानी सुनी घरु छत्ता नहले रेनकोट न नै स्कूल पळे जाय थौ जति बा सुजोग मिले নিহতি ভাবে 4:00 বেলে টিকে বর্ষার ভিজিকি ঘর কু ফেবি আহানা তো গোটে না আজ বা ছতা নবাক ভুলে যাই আজ রেনকোট নবাক মনে নাই কথার মা সাগে সাং ঘরে টাওয়েলটে থাও নলে গামুছাটে হো যা বেলে আনিকি হাত পাখক বড়াই দিকে নে নে শীঘ্র পোছাই পড় বর্ষার ওদা হয়ে যে আসিছু এতে থা ধর যে তাপরে স্কুল ছুটি করব এমতি অনেক কথা আমার ভিতরে আম মনে আজ বি সেসব সুন্দর স্মৃতি হি আম পাখে সাইতি হইকি রয়েছে আসব আমি মনে পকাই ভারি খুশি হো যেতবে এই সময় বর্ষা কু দেখু ট্যুন করেছেন 100.4 আকাশবাণী এফএম রিং পোকাটাক দিল সি দিল তাক আরম্ভ হয়ে যাই শো সুরিলা আফটারনুন আজ সুরিলা আফটারনুন রে জ্যোতি আসি পৌঁছি যাইছি আপনার পাখে পৌঁছুছি আছে বিউটিফুল মিউজিক্যাল ট্র্যাক আপনার স্টে টিউন্ড এন্ড এনজয়।

0: कार्यक्रम को बहुत बहुत स्वागत। कौन कहिबे आज टॉपिक विषय रे?
1: आज टॉपिक विषय रे बर्षा बर्षा रे हैरान होइथिबा मन पके जे छिन मन मन पड़िला लगौ छै आज कि ना
0: जा हो कॉल लागि भी गला
1: রজ হয়েছিল আমি সাংর মর আমি তাঁর গাঁ ছিল গাঁ কু গলি দূর বাট কু দূর বাট কু যাই তাপরে যেমন যাক বুলাবুলি কল সব কলু তাপরে ঘরক ফেরলা যা বেলে সন্ধ্যা পূর্ব আমি ঘর পৌঁছবার
0: অতলে
1: পৌঁছবার অসিল যে বাটে আমি আসলু সে বাটে খালি বিল গুড়াক সেই বিল বাটে যাই আসবু সেই দিন এমিতি বর্ষা হেলা যে আউ জীবন এমিতি কেবে বর্ষা মু দেখি নথিলি না ভিজি নথিলি ওদা মোদা হই আসিকি যাইকি তো গাড়ি পাখে আসি ঠিয়া হলু সেতলে সেতলে টেকর চালু থালা সে টেকর কোন কই লোক ওরা ভর্তি হইছেন প্রবল কোণ করবু ঘর তো যেমনি পৌঁছলে তাহলে তাঙ্ক বাপা ভাই পাঠ করবে না সেটু কোণ করি এমনি ওদা মজা হইকি হইছু তারপর যাই টেকর ধরে চড়িলু টেকর ধরে যা চড়িলু চড়লু সেথরে গোটে লোক তে কোণ করছে কুকুড়া মেসাই কোণ করছে অখারে পুরেকি বান্ধিকি টি ভিতরে পশিলা তো গন্ধ ছাড়ু ছাই যে বড়
0: এপটে বর্ষা তো সেপটে ব্যাড স্মেল
1: গন্ধ ছাড়ু আ কোণ করু নাক নাকটা বুঝিকি যে যা হচ্ছে হো আমি কেমতে বসিকি ঘরকু জিভারি সেইটা বড় কথা
0: বসি পড়িও পরে তারপরে
1: বলে কেমতে মানে আমি ছাড়ু জি কি করুকু এটি যে ওদা ওদা হইকি দি সাঙ্গ জাগ
0: মানে ভাবুতিবে কেমতে এবা মানে বাটা সরিবো
1: আমি জাগারে পৌঁছি গলু
0: নিহাতি নিহাতি আপন বসি
1: ওলেলু ওলেকি যেটু ঘরকু যাইকি পৌঁছি তো
0: আচ্ছা সেটি আপন ভাবুতিবে যে কেমতে বাটা সরিবো নিহাতি আপনক মনে আসুথিব যে কেমিতি বাট সরিব
1: আমি গোটে কাম করে জানতো ওদা হয়ে ধীরে ধীরে যা গাড়ি গাড়ি বসবা এয়া ভাবি দুই সাং যাক কথা বার্তা হইকি আসু
0: বড় সমস্যার পড়ি
1: সেই গোটিক ভাল ভাল স্মৃতিটা মোট লা
0: যা হো আমার সাথে শেয়ার কলে আপনার বহুত বহুত ধন্যবাদ হ্যাঁ স্যার
1: নমস্কার
0: তেবে বর্ষা কেতে প্রকার কথা আমমানক পাই রাখিছি কেতে কথা আমি মানে বর্ষা পাই আমি মনে রাখিছু আমা সাঙ্গ মানে মনে রাখিছন্তি এই যেমতি ওদা হেকি গাড়িতে ফেরিবা কেতে কেতে স্মৃতি আপন বি শেয়ার করি পারিবে নাম্বারটি হচ্ছে 0671230-3153 হ্যালো

আপনারা টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক। বর্তমান সময় হয়েছে 8:30, মানে আজ সকালের মর্নিং মেলোডির টাইম হয়ে যাই।

ভেজা ভেজা এই সকালে ঝিপি ঝিপি মেঘ পরশে নিরবরে চালিবাকু ইচ্ছা হুয়ে অসরন্তি পথ হাতে হাত রখি তুম সাথিরে ভেজা ভেজা এই রাস্তারে কেদে নুয়া ইচ্ছা জাগে সবুজর পত্রে মাটির মহক ভরে এই মন ভিতরে তুম পাদ চিহ্নরে পাদকু মিশাই হজিবাকু চাহে মু তোমারি ভিতরে এই ভেজা ভেজা রাস্তারে সহরের রাস্তা লাগে আজ গোটে আইনা খোঁজে সে তোমার মুহর সে জ্যোৎস্না মেঘর আড়ুয়াড়ে পবন বি কহে রহিথিব এমিতি সবুবেলে পাখরে ভেজা ভেজা এই রাস্তারে একাঠি ভিজিবা একাঠি হসিবা গোটিয়ে ছাতা তলে দুনিয়াকু ভুলিবা কিছু কহুথিব তুমি কিছু শুণুথিবে মু এমিতি হি তো লিখিবা আমি প্রেমর কবিতা ভিজা ভিজা রাস্তারে তুম সাথিরে ভিজা ভিজা রাস্তারে

সাথে এইটি ওয়াইন্ড আপ করিবা পাই সময় দেইছে সারা মর্নিং মেলোডি কু কিন্তু বর্তমান আপন মানক সহিত কানেক্টেড হে জিবার টাইম মানে ইয়েস ডাইল ইন লাইভ চিটচ্যাট কু স্টার্ট করিবার টাইম স্টার্ট করুচু বাস কিছু সময় ভিতরে স্টে টিউন 200.4 আগাশ ফানি এফএম রেনবো আও কো থান দিল সে দিল তাক।

0: जना वरिष्ठ श्रोता अरुण कुमार रथ टूर्नामेंट आज शुभ जन्मदिन हार्दिक शुभेच्छा शुभकामना मा सारा प्रार्थना से दीर्घजीवी हूँ निरोगी रुहं सुस्थ रुहं चलावता खुशुता मयूर हसता मा सारा हंट उड़े रखी था जब टूर्नामेंट शुणुंत आराम बस घरे भल कि सांधार गोटे केक काटि मिठाई दे ছোট পিলা বর্ষা দিন আসলে রফ খাতা দেখে ফাঙ্কা দেখি কাগজ পত্র তাকে সাংে সাংে ডঙ্গা করে বর্ষা দিন বহুত বসাইছু বহুত মজা লাগে আর বিশেষ করে কার্তিক পূর্ণিমা যে ডঙ্গা বসায় কদলী বম্পল কদলী ডঙ্গা বসায় দীপ হিকা সব দিয়ে যে পোখরে আমি ভসাই বুলে বুলে দেখ আমার ডঙ্গা কত গলা কম হলাম সব দীপ জলুত সে গোটা সুন্দর পরিবেশ
1: আর
0: আপনার যে ডঙ্গা টা পচারে সে ডঙ্গা তো বহুত বসছি মতো বহুত ভাল লাগে কেনা আমি ডঙ্গার বসে মতো ডর মাড়েনি কেন আমি পহরা শিখিছু আর বিশেষ করে জন্মরাত্রি ডঙ্গার বসলে এটা গোটে বহুত সুন্দর লাগে
1: আর আপনার তো ভাই গোটে বড়িয়া জিনিস মনে পকাই দিলে যে সব বসিথিবে জন্মরাত্রি
0: বহুত আমি নাচ দেখা যায় আমার এটি হংস নই অতি এটি পোল হয়ে নাথিলা আর রাত্রে তো আমি যাত্রা দেখা সে ডঙ্গার বসি যায় বহুত মজা লাগে আর যে নাউরিয়া যে গীত বলে পূর্ণরাত্রি তা জন্মরাত্রি তা গীত কু আর ডঙ্গার বসি যায় সে দৃশ্যটা বহুত সুন্দর পরিবেশ বহুত খুশি এবং আনন্দ দিয়ে
1: যা হো আপনার সব মনে পড়িয়েছে খাশ করে যে কথা কহিলে মাঝি যে গীত নাউরিয়ার যে গীত সেই গীত সত্যি
0: জন্মরাত্রি ডঙ্গার বসলে নইরে বসে যাবে সে দৃশ্যটা এত মনোরম দৃশ্য মনে হতো সে রাতে সারা ডঙ্গার বসতে নাউরিয়া গীত গাওতে আমি এপুল সেপুল পারিব কেতো তাকে বি কুছু তু নেই যাবু সেকুল পুনে আনবি এপুল রাত্রে বহুত আমি বললু ডঙ্গার বসে
1: যা হো বহুত বহুত বড়িয়া স্মৃতি সব মনে পড়ে গেছে
0: আজি আপনকো প্রোগ্রাম চারটাক সব বহুত এতে বিন্দাস লাগে এতে খুশি লাগিলা
1: আজ্ঞা
0: মু তো ভাবু যে আপন মালসা সারা যে করেন মু আউরি বেশি খুশি হন
1: নাই ভাই বহুত বহুত ধন্যবাদ আপন মানক ভলি শ্রোতা মানে আমকু শুনুচন্তি সে আম পাই বহুত বড় আশীর্বাদ রহিলি ভাই নমস্কার
0: প্রার্থনা করে আপন সবে সুস্থ থান নিরোগী রহন্তু আপন চলাত খুশিন্দ মা সারা ঘন্ট বড়ে রাখি দান্দু
1: নিশ্চিত আম তরফ মধ্যে টুনা ভাইনা বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন জন্মদিন।

0: ওয়েলকাম ব্যাক এগেন আসছি এই চিয়াগুটি কল দেখবে কি করছেন কুটু করছেন নমস্কার কি কোথলে কুটু কোথলে
1: ভাই বর্ষা ভিজা নমস্কার গুড মর্নিং
0: গুড মর্নিং ভাই বর্ষা ভিজা নমস্কার আপনার পরিচয় টিকে দিয়ে দিও
1: মুখলি ভাই আপনার রেডিও কিংগ ভূতপূর্ব কলর রাজেশ নায়ক ফ্রম চর্চিকা বাজার
0: রাজেশ ভাই নমস্কার গুড মর্নিং আপনার আউথরে কোন কইবে রাজেশ ভাই ডঙ্গা সহ কোন স্মৃতি
1: যা পূর্ব আমার প্রিয় শ্রোতা আমার বড় ভাই অরুণ কুমার রথ টুনা ভাইনাঙ্কর জন্মদিনের ঢের সারা শুভেচ্ছা শুভকামনা তাঁক মা সারা ঘণ্ট উড়াই রকিথান তাঁকর উত্তর উত্তর উন্নতি হোক তাঁক সহিত গুণ্টুণি বাবুজঙ্কর বি বহুত বহুত উন্নতি হোক তাঁক মা বি ভালো রকিথান্তু আজ বি সে কল করলে বহুত শুনিকি বহুত খুশি লাগিলা আর টপিক উপরে ভাই কহিবি আমার গোটে কথার অছি বাঘ ন দেখিলে বিরাড়ি দেখ মা ন দেখিলে মাউসী কি দেখ তেমন বড় ডঙ্গা যদি ন দেখিলে তাহলে কাগজ ডঙ্গার কাম চলাইদেবে সি বি চলব
0: আরে বাহ বড়িয়া কথাটি কহিলে আপনার কাগজ ডঙ্গা কেতে ভাই বসাইছেন
1: বহুত বসাইছি ভাই আমার যেতবে এমই স্কুলে পড়ুলি বটবিহারী এমই স্কুল হাই স্কুলে ভাই আমার যে রফ খাতা সব ফর্দ ফর্দ উড়ি যাই সব চিরিকি মু নিজে তো ডঙ্গা তৈরি করার মাস্টর যেতবে অচানক বর্ষা হুয়ে লাগুতা বর্ষা হুয়ে গাঁ দাঁড়ে শুয় ভালিয়া পা পড়ুব ভাই মু ডঙ্গা তৈরি করে পিলা মানে মো ঠার ডঙ্গা নিয়ে বসা
0: আরে বাপ
1: ভাই ডঙ্গা কন বুড়ি গলা।

এই বাটরে বর্ষা হেলা হাতরে ছতা নথিলা গীতটিকে শুনিবা পাই মধ্যে চাইতিলে যাজপুরু অর্চিতা মহান্তি হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে লিখিছন্তি গুড মর্নিং র উইশ জনাইছন্তি বর্ষা ভর্জা গুড মর্নিং র উইশ মধ্যে তমকু অর্চিতা তমে বি আজি দিন সারা বর্ষারে নিজর টাইম কু এনজয় করে এবং এই সুন্দর গীতকু মধ্যে এনজয় করুথাও স্টে কানেক্টেড উইথ 100.4 আকাশবাণী এফএম রেনবো আউ কহুথাও দিল সে দিল তাক